গলালে ছুটি ছোর মন গয় মরে তো কানো লাই ভোটে ভোটে মাইলে তাল করাই কত দিন বুদ্ধি কত দিন তেরো বুদ্ধি তো দেখে আজ রে শূন্য থাকো মেরো গত শেখে বলে মো ঢাকবেন শেখে মেরো।